0: গুছাতে ইতলো বলে না উপরে উঠালি বলে
1: উঠালি
0: হ্যাঁ হ্যাঁ
1: কিতাব মকে উঠালি পড়াই মকে খুবই উপর উঠালি সমাজ মে সবলে উপর জো হয় মকে সঙ্গালি পড়াই আয় অগর নি পড়ু রতে সাহাব তো কাহা রতে মাই হ্যাঁ তো পড়াই জো হয় নাই পড়াই।